0: শুভ সন্ধ্যা সুপ্রিয় ব্রিসবেনবাসী এবং আমাদের শ্রোতামণ্ডলী, ব্রিসবেন বাংলা রেডিওর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিজিয়া পলিন এবং আমার সাথে সঞ্চালনে আছেন
1: আমি নাফিজ। জি
0: নাফিজ, কেমন আছো?
1: আপনি? আপু ভালো আছে, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, এখন এই শীতের সন্ধ্যায় আসলে ভালো থাকাটা খুব মানে কঠিন, তারপরেও ভালো আছি আমরা সবাই, আশা করি আমাদের শ্রোতামণ্ডলী সবাই ভালো আছেন। শীতটা বেশ যায় যায় সময় হয়ে যাচ্ছে এখন তো। আমাদের সাথে স্টুডিওতে আরেকজন আমাদের সাথে অতিথি আছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তার আগে আজকে 19শে অগস্ট এবং আমাদের এই চৌঠা ভাদ্র, চারই ভাদ্র 1433 খ্রিস্টাব্দ, এবং এই দিনে আমরা আজকের প্রোগ্রামটা শুরু করছি। কিন্তু আমরা শুরুতেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ছিল 22শে শ্রাবণ, তো সেটার জন্য আমাদের বিনম্র শ্রদ্ধা। এবং সামনে আর কদিন পরে 12ই ভাদ্রতে আমাদের কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আসছে, তো আমাদের সেই সামনের অনুষ্ঠানটা আমরা ওনাদের তখনকার অনুষ্ঠানটা আমরা ওনাদেরকে নিয়ে, ওনাদের কাজ নিয়ে আমরা আলাপ করব। তো তার আগে আমরা আজকের অনুষ্ঠানের যে অতিথি, উনি একজন কবি, উনি ব্রিসবেনে এখন বসবাস করছেন। ওনাকে আপনারা হয়তো অনলাইনে চেনেন, উনি অতটা ফেস টু ফেস আমাদের সামনে কম দেখা হয়েছে আমাদের সবার সাথে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি দিলতাজ রহমান, উনি কবি এবং সাহিত্যিক এবং ব্রিসবেনে আছেন এই মুহূর্তে। আমাদের সুযোগ হয়েছে ওনাকে পাবার, আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং উনি গ্রহণ করেছেন। তো চলুন শ্রোতামণ্ডলী, আমরা ওনার সাথে কথা বলে আসি, কথা বলতে যাই। আপু সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম,
0: কেমন আছেন?
2: ভালো আছি, তোমরা?
0: আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের অনুষ্ঠানে, ব্রিসবেন বাংলা রেডিওর আজকের অনুষ্ঠানে আপনাকে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে সময় করে আমাদেরকে দিচ্ছেন এবং শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে আপনি, আমরা গল্প করব, আপনার সব অনেক গল্প আমরা শুনব, হয়তো সব গল্প তো শোনা সম্ভব হবে না এক ঘন্টার মধ্যে, তো আমাদের খুব ভালো লাগছে নাফিস ওনার সঙ্গটা পেয়ে।
2: তোমাদের কাছে এসে সময়টা আরও মূল্যবান হয়ে উঠছে এবং সারা জীবনই থাকবে এটা স্মৃতিতে।
0: ধন্যবাদ আপু সময়টা বের করে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা একটুখানি নাফিজ বলে আসি, আমি একটা জিনিস, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস গেল, আমাদের ব্রিসবেনে তো ওনাদের জন্মজয়ন্তী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের কাজী নজরুল ইসলাম দুজন সর্বসেরা কবি নিয়ে এখানে একটা বিরাট ইভেন্ট হলো, আপু জানেন মনে হয় 1 আগস্টে হয়েছে। তো 1 আগস্টের
2: সেখানে
0: উপস্থিত ছিলেন 15ই শ্রাবণে। তো এটা এখানে ব্যাবের তত্ত্বাবধানে এবং পিছনে একটা উদ্যোক্তা দলও ছিল, অনেকে এখানে ছিলেন পরিকল্পনা এবং মঞ্চসজ্জায় সেতু সাহা গোলকোস্টের উনি ছিলেন এবং গোলকোস্ট থেকে অনেক সাড়া পেয়েছি আমরা একসাথে, আমরা অনেকে এখানে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং ব্যাব এটা বিশাল
2: আয়োজন এবং খুব সুসংহত, এটা আশা করা যায় না যে এইভাবে মগ্ন হয়ে একটা অনুষ্ঠান এতক্ষণ দেখতে পারে। আমি ছিলাম এখানে,
0: কেমন লেগেছে আপু?
2: খুব ভালো লেগেছে, খুবই মঞ্চসজ্জার থেকে শুরু করে সব কিছুই, ওদের যে এতক্ষণ মাঝখানে সম্ভবত 15 মিনিট সময় বিরতি দিয়ে দেওয়া হয়েছিল, খুবই ভালো লেগেছে এবং খুব ভালো ভালো গান করেছে, কবিতা পড়েছে।
0: জি আপু, আমাদের এই ওই অনুষ্ঠানটির গীতি আলেখ্য পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন প্রিয়াঙ্কা বিশ্বাস এবং স্ক্রিপ্ট রূপায়ণ কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কিছু কিছু কথা ছিল ওখানে উল্লেখ করা ছিল, তাছাড়াও নিজস্ব স্ক্রিপ্ট কিন্তু এই অনুষ্ঠানের জন্য রূপায়ণ করতে হয়েছে এবং সেগুলো করেছেন অভিজিৎ সরকার এবং 43 জন পারফর্মার ওখানে উপস্থিত ছিলেন। ব্রিসবেনেরই যারা ইনস্ট্রুমেন্টে ব্রিসবেনেরই মানুষ ছিলেন, আমাদের বাইরে থেকে আনতে হয়নি, এটা একটা বিশাল জিনিস ছিল আমাদের জন্য,
2: খুবই সুসংহত এবং প্রশংসার দাবিদার, এবং প্রশংসনীয় কাজগুলোকে প্রশংসা করতে হয়, কারণ যারা নিজেদেরকে তৈরি করে তারা তো অন্যের মনোযোগ আকর্ষণের জন্যই করে। এই জন্য বলে যেখানে গুণীর কদর হয় না সেখানে গুণী জন্মে না, এই জন্য গুণের কদর করতেই হবে এবং বলতেই হবে। আমি বাসায় গিয়েছি পরে আমার মেয়ে বলছে এতক্ষণ ধরে একটা গানের অনুষ্ঠান হয়, আমি বললাম হয়তো তোমরা তো না গিয়ে ভুল করেছো।
0: জি, আসলে এই কথাটা আমি একাধিকবারও শুনেছি যে না, যারা আসেননি তারা আসলে ভুলই করেছেন, অনেকেই বলেছেন যে ব্যক্ত করেছেন এভাবে যে আসলে আমরা যদি যেতাম তাহলেই খুব ভালো হতো, অনেকে একটু ডিলেমার মধ্যে ছিলেন আসবেন কি আসবেন না এরকম। তো এটা আসলে খুব ভালো লাগছে দেখে যে ব্রিসবেনের এত বড় একটা ইভেন্ট হয়েছে এখানে।
2: এটা হচ্ছে কি গান হয়েছে, এটা রবীন্দ্র নজরুলের চর্চা, আমরা যতই এই চর্চাগুলি করব আমরা ততই জীবিত হব, আমরা ওই জোয়ারে নতুন পানি আসলে যেরকম মাছ আরও উৎফুল্ল হয় জীবিত হয়, মানুষের মন মনন মগজ ওই রকম। তো রবীন্দ্র নজরুলে আমরা কি হই, আমরা ওই ওদের জোয়ারে ভেসে আমরা নবজন্ম, আমাদের বোধের নবজন্ম ঘটে। এবং এখানে যেহেতু বাঙালি খুব বেশি না, মানে বেশি না বলতে এই যে বিচ্ছিন্ন থাকা, এই অনুষ্ঠানগুলি তো এদেরকে একত্রিত করে, তো এই একত্রিত হওয়াটাও তো খুবই দরকার, একটা উপলক্ষ ছাড়া তো এটা হয় না। এখানে যেটা হয় বাড়ি বাড়ি দাওয়াত খাওয়ার থেকে সেটাতে আরও ফ্যাট বাড়ে, ভুড়ি বাড়ে, অন্যরকম হইচই সেটারও দরকার আছে, কিন্তু তার থেকে বেশি দরকার হচ্ছে এইরকম অনুষ্ঠান করা।
0: আসলে এগুলো মন এবং মননের যে বিস্তৃতিটা হয় এটা আসলে খুব বড় জিনিস, এবং এটার প্রত্যেকটা মিনিটের বলা যায় প্রত্যেকটা মুহূর্তের পিছনে বিরাট বিরাট এফোর্ট এবং সব কিছুর আছে, লজিস্টিক্স এখানে ছিল, ব্যাব এত সুন্দর করে আয়োজন করেছে যে কোথাও কোনো কিছু
2: আটকায়
0: নেই। জি, এটা কিন্তু নির্ভুল একটা মানে ত্রুটিহীন একটা অনুষ্ঠান করা আসলে ব্যাপার, অনুষ্ঠানে ত্রুটি তো হতেই পারে,
2: টেকনিক্যাল
0: প্রবলেম হতে পারে অনেক কিছু।
2: জি, ওটা হয় কি ত্রুটিগুলি ওটা ওরা শিল্পিতভাবেই সেরে নেয়, এটা হয়তো আমরা বুঝি না।
0: জি, তবে আমি শুনেছি এবং ফেসবুকে তো অনেক রকম ফিডব্যাক এসছে, সবই পজিটিভ ফিডব্যাক, এবং সবাই ভীষণ মানে ভালো লেগেছে সবার সেইগুলো, এমনি ফোনেও জেনেছি মানুষের কাছে দেখা হলেও আলাপ হয়েছে, তো এটা একটা বিরাট জিনিস। আরেকটা আয়োজনের কথা বলি যে খুবই রিসেন্টলি লাস্ট কয়েকদিনে নাফিজ তুমি মনে হয় বলতে পারবে যে আমাদের বাংলাদেশের উইনটা,
1: এটা নিয়ে আসলে কথা না বললেই হয় না আর কি। তো আর কি আশা করি বা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই ম্যাচটাকে ফলো করেছেন, কারো কারো যদি সৌভাগ্য হয়ে থাকে মাঠে খেলা দেখেছেন। তো সংক্ষেপে যেটা বলি যে আর কি এটা আর কি অনেকে বলতে চায় না যে আর কি এটা আমাদের জন্য সব থেকে বড় উইন, এটা অনেকে বলে না, বাট এটা এটা সত্য, এটা একদমই সত্য। এটা শুধুমাত্র এটা বাংলাদেশ কিন্তু প্রায় 23 বছর পরে অস্ট্রেলিয়াতে খেলতে আসছে, কারণ আমাদেরকে ইনভাইট করা হয় না, বাইলেটারাল সিরিজটা যেটা হয় যে আপনাকে ইনভাইট করতে হবে। তো আর কি বিভিন্নভাবে অস্ট্রেলিয়া ইনিয়ে বিনিয়ে এর আগে 2008 সালে আসার কথা ছিল কিন্তু আসে নাই, চেঞ্জ করছিল সিডনিতে অলিম্পিক হবে, অনেক কিছু নিয়ে অনেকভাবে কিছুটা কন্ট্রোভার্সিয়াল স্থিমিত হয়ে গিয়েছে, কিন্তু এতদিন পরে আসছে এবং আমাদের তরুণ যে দল তারা যে র্যাঙ্কিংয়ে টপে থাকা অস্ট্রেলিয়া টিমটাকে এভাবে হারিয়ে দিল, এটা আসলে চিন্তার বাইরে,
0: বিরাট জিনিস। স্বাগতিক দলকে হারানো, তাই না?
1: স্বাগতিক দলকে হারানো ওদের মাটিতে এবং যেখানটায় আপনি যেটা স্ট্যাটিস্টিক বলে যে এই প্রথম উইনের জন্য ইন্ডিয়াকে অপেক্ষা করতে হয়েছিল 12টা ম্যাচ, বাংলাদেশ মাত্র করেছে 3 ম্যাচের ব্যবধানে, পাকিস্তানে করতে হয়েছে 8 ম্যাচ পরে, এবং গত 23 বছরে একমাত্র ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে বহুবার, বাট আদার দেন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট থেকে আর কোনো টিম এখন পর্যন্ত গত 23 বছর হারাতে পারেনি। অস্ট্রেলিয়া এতটাই স্ট্রং এবং টেস্ট টিম স্পেশালি। তো এখন এটা আমাদের জন্য একটা বড় একটা বিষয় এবং আমি আশা করি আমাদের দামাল ক্রিকেটাররা তারা এই এটাকে আরও উপরে নিয়ে যাবে, আরো সামনে আরেকটা ম্যাচ আছে সেখানে ভালো খেলুক, হার জিত যাই থাকুক না কেন তারা যাতে আর কি ফাইট দিতে পারে সেভাবে সুন্দরভাবে।
2: আমাদের ছেলেরা এখন শুধু দামাল নয়, এরা চৌকস।
1: আমাদের বিভিন্ন ভাবে ট্যালেন্ট থাকেই থাকে, কিন্তু ছোট ছোট 11টা ট্যালেন্টের বদলে এখন আপনি যে বললেন চৌকস হওয়াটা,
2: তবে এইখানে একটা কথা তবু বলে রাখতে হয়, অস্ট্রেলিয়া জিতলেও তোমরাই জিততে।
1: অবশ্যই, এটা আসলে
2: যেহেতু তোমরা এখানে থাকো, এই আলো বাতাস গ্রহণ করো, এই খাবার খাও, অতএব সেটাও তারপরে আমাদের দেশটা এসে জিতে গেল সেইখানে আমাদের তো একটা আবেগ থাকবেই। তবে এটা এখানে প্রকাশ করতে হবে যে এরা জিতলেও আমাদের জিত,
1: আমরা যারা এখানে থাকি তারা এটা অনেকভাবেই ফিল করি। এখন যদি আমি এখানে না থাকতাম তাহলে আমার সিনারিওটা ডিফারেন্ট হতো, আমি যদি এখন আজকে আমেরিকাতে থাকতাম তাহলে পরে আমার
0: জন্য মালয়েশিয়া থাকতাম,
1: তখন আমার ভাবটা একটু ডিফারেন্ট হতো। কিন্তু এখন এত কিছু পরেও আমি তো আপনারা তো অবশ্যই আমাদের থেকে আর কি, আমি আপনাকে বলছিলাম আসার পথে যে আর কি আমি এখানে আসি 19 বছর বয়সে, তো 19 বছর কিন্তু আমি বাংলাদেশে গড়ে উঠেছি, তো এখন কিন্তু আমাকে কিন্তু কোনোভাবেই আমি এখানে থাকিই করি, আমার কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা হলে আমি কিন্তু বাংলাদেশকে সাপোর্ট না করে
2: আমার বড় ছেলে, আমি ওই আস্তে আস্তে যার কথা তুমি শুনলে, আমার ছেলে বলে যে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশে পড়েছি, এই জন্য দেশের প্রতি আমার একটা দায় আছে, এই জন্য আমি তাদের কর্মসংস্থানের জন্য ওই যে আমাদের সফটওয়্যার ফার্ম মাস্কটটি করা, ওই দায় থেকে। তবে হচ্ছে দায়ের জিনিসটা এইরকম, যে তা বোধ করে তারই চাপায়, যে করে না তার কোনো ই নাই, তুমি যদি দায় স্বীকার করো দায়
1: না, সেটাই এখন আমাদের আশা করতে হবে। এবং আশা করি তারা যে সুন্দর একটা, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তারা যে এত সুন্দর একটা জয় উপহার দিল আমাদের পুরো দেশকে, এবং
2: আমাদের এই জয়টা আমাদের সেই বাংলাদেশের মানুষ যারা দূরের থেকে আমরা আপ্লুত হচ্ছি, আমাদের দেশ গড়ে উঠুক এইভাবে, আমাদের দেশে কোনো কিছুরই অভাব নাই, প্রতিভার অভাব নাই, আমাদের দেশের ছেলে পেলে বাইরে গিয়ে তোমরা এই যে কত ভালো ভালো কাজ করছো, কিন্তু এইখান থেকে তিল তিল করে আমরা দেশে পাঠাই ঘড়ি, তারা নিজেরাই বিধ্বংসী কাজকর্ম করে দেশটাকে ধ্বংস করা হচ্ছে, হয়েছে, হচ্ছে। এখন আমাদের আশাবাদিতা দেশটা ভালো হোক, ভালোর দিকে যাক, মানুষের শুভবোধ উদয় হোক।
1: অবশ্যই, এটা অবশ্যই আশা করি আর কি, আমাদের স্বাধীনতার বহু বছর হয়ে গেছে, তো এখন
2: আমরা কোনো পক্ষ নিয়ে বলার মতো নই, কথা আমরা আমাদের দেশটা ভালোর দিকে, আমাদের সবকিছুই ভালো হলো, কিন্তু আমাদের রাজনীতিতে, এটা আমি জানি না এটা রাজনীতি নিয়ে বলার মতো জায়গা কি না, রাজনীতিতে কোনো উত্তরসূরি তৈরি হয় নাই, হতে দেওয়া হয় না, যখনই কেউ উকি দেয় উদ্ভাসিত হতে চায়, বাগান থেকে সাপ বেরোনোর মতো ওই তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়, অথচ এই মানে যিনি হাল ধরবেন তাকে তো ধীরে সুস্থে গড়তে হবে,
0: সেটাই
1: আমরা আশা করতে পারি,
0: আমরা পজিটিভ আশা করতে হবে আমাদের সবসময়,
1: এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আর কি আমাদের আজকে 55 বছর হয়েছে, হয়তো 155 বছরের বয়সে আমরা আজকে থেকে অনেক দূরে এগিয়ে যাব, এবং আমাদের তখন আমাদের অন্য কারো
2: এত সময় তো অন্য কোনো দেশের লাগে না, আমাদের লাগতে হবে কেন, আমাদের তো একটু সুগঠিত হলে হয়, আমাদের একটু ধীর স্থির হলে হয়, আমাদের দেশের মোট কথা দেশ ও প্রেমটা থাকলেই হয়। আমার ছেলে যেমন বলে যে দেশে যখন কোথাও আগুন লাগে তখন মনে হয় আমার নিজের ঘরে আগুন লাগছে,
0: সেটাই আমাদের এক একজনের এক এক রকম আর কি অনুভূতিটা ব্যক্ত করার অবস্থা অন্যরকম
2: বলতে পারছে, কিন্তু এই কথা সবারই কথা। একটা হাসপাতাল যখন ভাঙা হয়, একটা বাঁধ যখন ভাঙা হয়, একটা আমির যখন পোড়ানো হয়, এটা কার সম্পত্তি? এটা তো আমাদেরই।
0: জি, তো সেই জন্য বলছি যে যখন এখানে আমাদের এই বাংলাদেশ উইন করলো বিরাট একটা 23 বছর পরে, না
1: 23 বছর পরে, এখন দ্বিতীয় ম্যাচটা কিন্তু মেকাইতে, তো এখানে এখান থেকে আমাদের থেকে মাত্র 10 ঘন্টা দূরে আর কি, যদি ড্রাইভ করে, যদি ড্রাইভ করে যদি কেউ যেতে চায়। প্রথম দিনের টিকিট কিন্তু সোল্ড আউট এই মুহূর্তে। মেকাইতে বা ডারউইনে খেলা রাখছে, আর বাংলাদেশের খেলা দেখতে কয়জন
0: আসবে?
1: আজকে বাংলাদেশের খেলার জন্য এই 18,000 লোক আপনার মনে করেন যে ওই টেস্টে গেছে, এবং এই টেস্টের প্রথম দিন
0: স্টেডিয়ামের ক্যাপাসিটি কত আপুর পছন্দের একটা গান শুনে আসি।
1: আচ্ছা, এটা গানটি হচ্ছে আমি আমার আমি তোমার প্রেমে
0: অবসর কলঙ্ক ভাগি।
1: জি,
2: এটা নিয়ে আমার গল্পও আছে।
1: আচ্ছা, আমরা গল্পটা শুনবো আপু। হ্যাঁ,

0: I'm Adrian Schrinner, Lord Mayor of Brisbane. The first roads under our record Operation Smooth resurfacing program are now complete, with plenty more on the way. It's the biggest resurfacing effort in the city's history, delivering nearly a million square metres of smoother roads across some of Brisbane's busiest routes. Operation Smooth builds on our Big Fill pothole blitz, which at its peak saw a pothole repaired every 2 minutes across the city. It's all part of our investment to improve our roads, tackle congestion and keep Brisbane moving. Hi, I'm
1: আমরা আবার ফিরে আসলাম আমাদের সরাসরি অনুষ্ঠানে। আজকে 19 আগস্ট ব্রিসবেন সময় রাত 8টায় এবং বাংলাদেশের বিকেল 4টায় আমরা এই অনুষ্ঠানটি প্রচার করে থাকি স্টুডিও থেকে, এবং আপনারা টিউন করতে পারবেন 98.1 FM অথবা আপনারা রেডিওর 40B FM লাইভ লিঙ্কে আপনারা গুগলে গিয়ে আপনারা চেক করতে পারবেন। আমাদের লাইভ লিঙ্কটা আমাদের অনুষ্ঠান যেখানে পোস্ট করেছি আমরা ব্রিসবেন বাংলা রেডিওর সেখানেই আছে। তো আমরা চলুন আপুর কাছে চলে যাওয়ার আগে, নাফিস, আমাদের আরেকটা একটা অ্যানাউন্সমেন্ট আছে ব্রিসবেনে, সে অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। ব্রিসবেনে চলচ্চিত্র প্রেমী যারা তাদের জন্য একটি সুখবর, একজনের হয়ে যারা অনুষ্ঠানটি অর্গানাইজাররা করছেন তাদের হয়ে আমি এটা পড়ছি মেসেজটা। এই শুক্রবারে 21 আগস্টে সেটা দেখানো হচ্ছে ব্লকবাস্টার হিট বাংলা সিনেমা আজও অর্ধাঙ্গিনী। এই এটি সিনেমাটি দেখানো হবে সন্ধে 7টায় কুইন্সল্যান্ড মাল্টিকালচারাল সেন্টার 102 মেইন স্ট্রিট ক্যাঙ্গারো পয়েন্টে। সেটা আমাদের ব্রিসবেন বাংলা রেডিওর বলা যায় একটা বিল্ডিং পরেই। তো এই অনুষ্ঠান, এই মুভিটায় জয়া আহসান, কৌশিক সেন, চুনি গাঙ্গুলি এবং অম্বরীশ ভট্টাচার্যের দুর্দান্ত অভিনয় আছে, এবং দুই বাংলায় সারাদ জাগানো এই সিনেমাটি আপনাদের জন্য নিয়ে আসছেন ব্লকবাস্টার মিডিয়া ও সিনেমাওয়ালা। সাথে থাকছে অনবদ্য সব খাবার এবং ওয়েলকাম টি। আপনাদের টিকিট যারা বুক করেছেন বা টিকিট সংক্রান্ত অথবা পরিবারের সবাইকে নিয়ে যারা এখনও এই অসাধারণ অভিজ্ঞতাটি উপভোগ করতে চান, তারা যোগাযোগ করতে পারেন জয়দীপ 0481600110। আমি ওর ফোন নাম্বারটা আবার বলছি 0481600110, জয়দীপ। তার সাথে যোগাযোগ করলেই আপনারা এটা সম্পর্কে আরও জানতে পারবেন, অথবা এটা ফেসবুকে আপনার ইভেন্টেও আপনারা পাবেন আজ অর্ধাঙ্গিনী। তো চলুন শ্রোতামণ্ডলী, আমরা গল্প করছিলাম নাফিজ এবং আপুর সাথে, চলুন আমরা ফিরে যাই দিলতাজ আপুর সাথে। যে আপুর, এখানে আমি আমাদের যেটুকু সময় আছে তার মধ্যে যতটুকু পারি আমরা সময় ইনফরমেশনগুলো পাবার চেষ্টা করব, আপুও গল্প করবেন। তো শুরু করছি যে আপনি এখানে আসলেন এবং এখানে যে আমরা মাইগ্রেট করে আসি সেই অধ্যায়টা এবং আপনার সংক্ষিপ্ত একটা পরিচিতি আপনার মুখ থেকে আমরা শুনি।
2: আমার মনে হয় পরিচিতি নিজের সম্পর্কে অন্য মানুষ বলবে, তোমরা যেটুকু জানো আমি মনে হয় তাহলে সেটুকুই। আর আমি হচ্ছি যে প্রথমে তুমি আমার যে পরিচয়টা করিয়ে দিলে শ্রোতাদের সাথে, সেটা হচ্ছে কবি বলে। আমি কবিতা দিয়ে লেখালেখি শুরু করেছিলাম, কিন্তু আমি গল্পে থিতু হয়েছি। উপন্যাস 3-4 লিখেছি, কিন্তু গল্প লিখতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। গল্পের বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিটি মুখে মুখেই যেন আমি গল্প দেখি। আমার গল্প লিখতে খুব ভাল লাগে, মানুষের যে মনস্তত্ত্ব। হ্যাঁ, এবং আমি আমার শৈশবটা মাঝে মাঝে শৈশবে গিয়ে গ্রামে কিছুদিন করে থাকতাম, এবং ওই যে গ্রামের যে বিষয় আশয়গুলি যে আমি দেখে আসছি, আমি মনে হয় লিখে লিখে যেন শেষ হয় না এখনও। হ্যাঁ, আমি লিখতে গেলে হয় কি একদম তৃণমূল পর্যায়ে চলে যাই। এইটা নিয়েই আমি একটা স্মৃতি কথা লিখছি, একজনের একটা ফরমাইশি লেখা, তখন এই সমস্ত কথাই উঠে আসছে আর কি। আর আমি তো হচ্ছে কি যে একজন লেখককে তার নিজের দেশেই থাকতে হয়, মাটি কামড়ে নিজের দেশেই থাকতে হয়, নিজের বন্ধুদের সাথে, নিজের আড্ডায়, সমসাময়িক সব কিছুতে। কারণ মানুষের বোধগুলো তো ঘুমন্ত থাকে, এগুলি তো সোচ্চার জাগ্রত করতে হয়। তো আমার হচ্ছে কি সেই 14 সাল থেকে আমি এই যে আসা যাওয়ার ভিতরে আছি, এখন আমার নিজেকে একজন মানে ভিটা ছাড়া মানুষের মতো, মানে যা যাবর মনে হয় এই যে আসব এই যে যাব, হ্যাঁ এখন প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানে নতুন করে নিজেকে তৈরি করা। অবশ্য একজন লেখক একজন সৃষ্টিশীল মানুষ নিজেকে নির্মাণের ভিতরেই রাখে, হয়তো দেখা যাচ্ছে যে কিছুই লিখছি না, হয়তো তোমরা দেখছো যে একজন শিল্পী কিছুই করছে না কিন্তু তার মাথা এত কাজ করছে,
1: অবশ্যই
2: ভিতরে ভিতরে নির্মাণটা হচ্ছে। তা আমিও সেইভাবে আর কি মনে হয় যে লিখি না কিন্তু তারপরেও বই মেলা আসলে প্রতি বছর অন্তত পক্ষে একটা বই আমার আসে। আর এবার তো আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে কি যে আমি যখন আমার ছেলেপেলেরা একটু একঘরে টাইপের, ওরা খুব কেজো, ওদেরও তো মানে ই নাই, পরিমণ্ডল অত বড়, ওরা নিজেদের ভিতরে থাকতেই ভালোবাসে, কিন্তু এই যে আশেপাশে যাদের সাথে পরিচয় হয় ওরা আবার আমাকে একটু বোঝার উপর সাকেরাটির মতো বয়ে বয়ে নিয়ে যায় বিভিন্নখানে, তখন দেখি প্রতিবারই গিয়ে ওই একই রকমের কথা, এখানে আসার যে আসার পরে যে সংগ্রাম, যে কষ্ট তারা করেছে, এবং ওইখান থেকে একটা পরিবেশ থেকে স্বাচ্ছন্দ্যের একটা পরিবেশ ছেড়ে একটা মানে মহাসমুদ্রে এসে পড়া। তো তখন আমি ওদের এইগুলি শুনতে শুনতে মনে হলো যে ওদেরকে দিয়ে এই কথাগুলি লিখিয়ে ওদেরকে দিয়ে আমি ওদের লেখা দিয়ে একটি বই করে ওদেরকে আমি সারপ্রাইজ করতে পারি। হ্যাঁ, তো এই তারপরে কিন্তু বলে বলে আর হয় না, তো বলতে বলতে অবশেষে আমি প্রায় 60 জনের মতো লেখা জোগাড় করেছি, এই খুব শিগগিরই আমার বইটা আসবে। সেটা হচ্ছে যে প্রবাস যাপনের মানে যে অনুভূতি, বইটার নাম হচ্ছে আলোকলতা রাভা। আলোকলতা মানে পর্দা, ওই যে গাছের উপর যে সোনালি পরগাছা দেখা যায় ওইটার মানে আলোকলতা। আমরা যারা বিদেশে আছি আমরা তো মূলত পরগাছা, তা আমাদের যে আলো আমাদের যে আভা সেটাই আলোকলতার আভা। আর উপরে লেখা আছে যে প্রবাস যাপনের অনুভূতি। তো আমি এই কাজটা ভালো লাগছে যে 60 জনের মতো মানুষ যদি লিখে থাকে, 60 রকমের একটা লেখা, প্রায় 1000 পৃষ্ঠার একটা বই হবে। এবং আমি লেখা তো প্রথমে বুঝে উঠতে পারিনি, সবাই বলেছে যে কত শব্দের ভেতরে লিখব, আমি বলছি যে লেখেন যা পারেন, ভাবলাম যে কত আর লিখবে। এরপরে দেখি যে একজনে তো 10,000 শব্দের মতো লিখে ফেলছে, এখন আর কাউকে মানাও করতে পারি না, 5,000-7,000। এরপরে আমি ভাবলাম যে আমি আর পিছিয়ে থাকি কেন, আমি একটা ভূমিকা লিখলাম তাও দেখলাম 7,000 শব্দ হয়ে গেছে। আমি যাক এটা হাবড়া জাবড়া হলেও যেটা হয়, যে ওই কথা আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, তো এই লেখার ভিতরে এমন কিছু সবারই এখানে যারা প্রবীণ এবং শিক্ষকতার পেশায় আছেন এমন কিছু কথা লিখেছেন যা পাঠক বা সাধারণ মানুষ, আমি মূলত চেয়েছিলাম অলেখকদের লেখা দিয়ে বই করতে, যারা লেখক না, যারা লেখক তারা তো একটা মাপা মাপা
1: বিষয়ে,
2: কিন্তু চাচ্ছিলাম যে যারা লেখক নয় তাদেরকে দিয়ে লেখাতে, তো সেরকম মানে প্রায় অর্ধেকই অলেখক, তো যা চেয়েছিলাম পেয়েছি। এবং সেই সূত্র ধরে আমিও তো কিছু কথা লিখতে পারলাম, তো কাজটা হচ্ছে একটা বড় কাজ, তোমাদেরও ভালো লাগবে, তোমাদের পড়েও জানতে পারবা, তোমরা এই যে দেখা যাচ্ছে কাছাকাছি মানুষটার মনোভাবও তো আমরা জানি না, হ্যাঁ এইগুলি জানতে পারবে। এবং আমাদের দেশের মানুষদের ধারণা পাল্টে যাবে, ওই যে ওপারেতে সর্বসুখে আমার বিশ্বাস, ওটা বুঝতে পারবে যে আসলে সর্বসুখ না, এখানে যে কী সংগ্রাম করতে হয়।
1: জি আপু, আপনার লেখায় একটু পড়েছি যে আপনার তো আসলে গল্প কবিতা উপন্যাস এবং শিশুতোষ মিলিয়ে সব কিছু মিলিয়েই আপনার কাজ, তো এগুলো তো তো কাজ করতে করতে আপনার 30টা মতো বই বের হয়ে গেছে,
2: বেশিও হবে আসলে,
1: হবে হয়তো,
2: আমি একটু ভয়ে ভয়ে লিখেছি।
1: না সেটা
2: আমার কথা হচ্ছে সবকিছু আমার একটু কমিয়ে বলতে ভালো লাগে।
1: জি তো শিশুতোষ নিয়েও, শিশুতোষের কাজ নিয়ে বা এই বিভিন্ন পর্বে যে বিভিন্ন রকম আপনি কাজ করছেন, কোনটাই আপনার সবচেয়ে ভালো লাগে?
2: আমার গল্প লিখতেই ভালো লাগে, যদিও আমার শুরুটা হয়েছিল কবিতা
1: দিয়ে,
2: সেটা হচ্ছে এইরকম মানে কি বলবো, এটা অত গভীরে যাওয়া ঠিক হবে কি না, আমার মায়ের ছেলে ছিল না, তো আমার বাবার ধীমান শিষ্য, তাকে দেখে পছন্দ হলো, মনে হলো আর কি যে জামাই হিসাবে পেলে ভালোই হয়, তো তারপরে বাবা অনেকটা গছিয়ে দেওয়ার মতো আর কি, যে আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিতে চাই, উনি বললেন আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি ভাবলাম যে বাবা যে তার নেকাবোকা মেয়েটা, এই ধীমান, উনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, অত্যন্ত মননশীল, অত্যন্ত মানবিক, ওই মানুষ আমার মনে হয় এক পিসি বানিয়েছে। সবার স্বামীকে হয়তো সবাই তাই মনে হবে, কিন্তু আমার কথা যারা শুনছেন, যারা আমার হাজব্যান্ডকে দেখছেন, তারা এটা মানবেন, হ্যাঁ বলবেন, একটা মানে যারা ওনাকে দেখতেন বলতো যে একটা মানুষ দেখে আসলাম এরকম। তো আমি যা লেখালেখি করি, ওনার সাথে যদি আমার বিয়েটা না হতো, এই জীবন দর্শন আমার তৈরি হতো না। এবং ওই যেহেতু আমি যখন নাইনে পড়ি তখন বিয়ে হয়, এরপরে আমার আর লেখাপড়া হয় না, কিন্তু আমার মনে হতো যে ওনার যোগ্য হয়ে ওঠা, এটা আমার একটা দায়িত্ব, কীভাবে হব। ওই এরপরে নাইনের পরে টেন পড়বো, তারপরে পাস করবই করবো, ওইটা দিয়ে কুলাবে না, ওই আড়াআড়ি পথ কণ্ঠা আছে ওনার সমকক্ষ হওয়ার। তো এই মনের ভিতরে কি একটা ব্যর্থ আক্ষেপ আরেকটা বিষয় ছিল, যে আমি যা পাইনি আসমান থেকে তা আমার ছেলেপেলের জন্য নামিয়ে আনতে হবে। এই ওদের কথা ফুটতে ফুটতে, তো এটা তো যা নামিয়ে আনতে চাই তা তো লেখাপড়া দিয়েই করতে হবে। আর লেখাপড়াটা আমাদের পরিবারের একটা ইয়ে ছিল, যে একদম বইয়ের ভিতর মুখ গুজে থাকতে হতো। তো তারপরে মানে সেটা একাডেমিক শিক্ষার জন্য সেটা না, একদম আমার আব্বা নিজেও স্বশিক্ষিত ছিলেন, কিন্তু আব্বা অনর্গল ইংরেজিতে বক্তৃতা করতে পারতেন, উর্দুতে বক্তৃতা করতে পারতেন এরকম। তো আব্বা মনে করতো যে ওই যেটা যে বিশ্বটাই পাঠশালা ওই রকম। তো তারপরে ওই সেই তৈরি হতে হতে বাচ্চাদের মানে তৈরি করতে গিয়ে তাদের যে ফেলে দেওয়া কাগজ, ওই সেই কাগজগুলি কাজে লাগাতে গিয়ে যে আমি লিখি তারপর দলামুচড়ো করে ফেলে দিই। আগে তো আর আমরা বিনেও ফেলতাম না, দলামুচড়ো করে ফেলে দিতাম। তো একদিন ওরকম একটা কাগজ তুলে এনে আমার হাজব্যান্ড বলছেন যে এগুলি ফেলে দিও না, রেখে দাও, বই করে দেব। তা আমি এখন ভাবি, ওই মুহূর্তে যদি উনি ওই কথাটি না বলতেন, হয়তো আর কোনো দিন বলতেন না, এবং আমারও কোনো দিন আর লেখক হয়ে ওঠা হতো না। তো ওই প্রথমে শুরু করেছিলাম কবিতা দিয়ে, তো কেউ কেউ বললেন যে তুমি গল্প লিখলে দারুণ হবে। এই এরপরে মানে ওই গল্প লিখি, এবং গল্প নিয়েই আমার বহুদূর যাওয়ার ইচ্ছে, মানে সারা জীবনই আমার এই গল্পগুলি, মানে আমি যেটা হয় যে আমি কিন্তু আমার মতো লিখি, হ্যাঁ আমাকে কেউ চাপাতে পারবে না। আর আমার তো হচ্ছে কি যে আমি তো লেখাপড়া করার সুযোগটা পাইনি, এবং অন্যের প্রভাবটা আমি বুঝিয়ে জন্যই আমার ভিতরে আসেনি। হ্যাঁ আমি তো ওই আমার লেখাপড়াটা মোট কথা হয় যে বাচ্চাদেরকে পড়াতে পড়াতে, আমার যে চারটা ছেলে পেলে এইটুকু মন্দের ভালো, আমি খুব ভালো বলবো না, তো ওই যেটা হয়েছে আমার একটা ছেলে পেলেকে কেউ একটা কোয়াও শেখায়নি, আমার একটা বাচ্চা কোচিংয়েও যায়নি, আমি লেখাপড়া করিয়েছি কিন্তু ওদেরকে। অথচ আমি কিন্তু ম্যাট্রিক পাস পরীক্ষা দিলে কিন্তু পাস করতাম না। আমি আমার হাজব্যান্ড বলতো কী ব্যাপার, তুমি তো আগে খুব ভালো লেখাপড়া করতে, এখন মানে ওনার ইচ্ছা ছিল যে শ্বশুর গসাই দিছে, ঠিক আছে এটাকে আমি লেখাপড়া করে মানুষ করে নিব। তো বল তুমি তো পড়ো টড়ো না, আমি বললাম বলতাম যে ইয়ে পরীক্ষা দিলে পাশ করবো, এটা জানলে তো বিয়েতে কবুলি বলতাম না। তো সেই তো সেই মানুষ। তারপরে এই বাচ্চাদেরকে পড়াতে পড়াতে যেটা হয় যে ওই পুরনো বিদ্যাটা ঝালাই হয় আর কি। তো ওই হয় কি, আমার ছেলে পেলেরাই আমার সতীর্থ, আমার বাচ্চারাই আমার সতীর্থ, তাদের চোখ দিয়ে আমি দেখি, আমার চোখ দিয়ে তাদেরকে দেখাই। আর একটা জিনিস, আমার সরলতা এবং সততা, এই দুইটা জিনিস আমি অক্ষুণ্ণ রাখি সবখানে। হ্যাঁ সেটা যদি আমার জীবনে কাজে দিয়ে থাকে, যেটুকু আজকে আমি যেখানে আসছি আমার চারটা ছেলে পেলে নিয়ে, এটা স্বয়ং বিধাতার দান বলে আমি মনে করি। এখানে আসার যোগ্যতা আমার ছিল না, এটুকু পাওয়ার যোগ্যতা, আমি নিজের সম্পর্কে কিছু বলতে পারবো না, কিন্তু আমি শুধু
1: এগুলো বিরাট গুণ আপু, মানে এগুলো অনেক দামি জিনিস। সবার তো সব জিনিস থাকে না, আমাদের সবার সব গুণ থাকে না, কিন্তু সরলতা যে বলছেন এবং সততা বলছেন, এটা আজকের যুগে অনেক দামি।
2: আর আমার চাওয়াটা হচ্ছে এরকম যে মানুষ ছেলে পেলে মানুষ করে যে একটা প্রত্যাশা করে যে আমরা বাড়ি করব, গাড়ি করব, মানে জাগতিক যা কিছু বস্তুগত, কিন্তু আমার কিন্তু আমার কোনো চাওয়া নাই, আমার পাওয়ার কোনো আশাও নেই। আমি এটা মনে করতাম ছেলে পেলে আমার, আমি যে কাজটি করি মনে করি এটি আমার ইবাদত, আমি আমার ছেলে পেলে মানুষ করেছি মনে করি এটা আমার একটা ইবাদত, এবং আমি ওইটুকু চেয়েছি, কোনো কিছু চাইনি, তবে ওইটুকু চেয়েছি যে আমার ছেলে পেলের মেধাটুকু যেন এই পৃথিবীর অগ্রগতিতে মিশে যায়, মানুষের কল্যাণে মিশে যায়।
1: সেটা খুব ভালো, সুন্দর চাও, আমরা সবাই সেটা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই
2: পৃথিবীটা যে আগায় আসছে, এটা কারো একক প্রচেষ্টা না, অনেক মানে নষ্ট বিষয়ের ভিতরেও কিছু ভালো মানুষ আছে, মানুষের চিন্তাধারা আছে। যে এত বিপর্যয় যাচ্ছে, যা যাচ্ছে, যারা পৃথিবীটাকে আগায় নিচ্ছে তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে গড়েই যাচ্ছে। আর একটি মানুষ যখন কোনো কিছু তৈরি করে, কোনো কিছু সৃষ্টি করে, সে আর কোনো ভূখণ্ডের সন্তান থাকে না, সে হয় পুরো পৃথিবীর সন্তান।
1: খুব সুন্দর কথা বলেছেন। সেটা
2: আমি ওইটুকু চেয়েছি আমার ছেলেপেলেগুলিকে, আমি আর কিচ্ছুই চাই না, আমি ওইটুকু চেয়েছি আমার বাচ্চারা, আমার ছেলে মেয়েগুলি পৃথিবীর সন্তান হয়ে উঠুক, এবং আজও আমার সেইখানেই আমার মদত।
1: খুবই ভালো, এটাই তো একটা মানুষের সফলতা এখানেই আসলে, যে আপনি যেটা চেয়েছেন সেটাকে আপনি বাস্তবের রূপ প্রদান করতে পেরেছেন, এটাই হচ্ছে আসলে একজনের এক এক রকম।
2: আমি চেয়েছি, আমি চেষ্টা করেছি, হ্যাঁ, মানে আমার লেখাপড়াটা আমার ছেলেপেলের জন্য এক খেলার ছলে, এখনো কিন্তু ওই অভ্যাসটা ওদের আছে, খেলার ছলে।
1: জি, তো আমরা চলুন পরবর্তীতে, শ্রোতা মণ্ডলী, আমরা খুব মজা করে গল্প শুনছি, আপুর অভিজ্ঞতা শুনছি, ওনার লেখালেখি নিয়ে কথা শুনছি, চলুন আমরা ওনার পছন্দের আরেকটি খুব সুন্দর জ্যোতি চক্রবর্তীর কণ্ঠে আরেকটি গান শুনে আসি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে।

0: Adrian Schrinner, Lord Mayor of Brisbane. With just 6 years to go until the Brisbane 2032 Games, we're focused on making Brisbane even better. Shaped by thousands of residents, business and community groups, our legacy plan sets out our practical ways we can use the Games to deliver a lasting benefit to our city. This means better transport, more homes close to public transport, improved parks and so much more. The real measure of success won't be just what happens during the Games. It's making sure Brisbane is an even better place to live long after the flame goes out. Search Legacy Plan on our website to find out more.
1: This August, Multicultural Queensland Month 2026 brings people together across the state, celebrating culture, community, spirit, and many stories that make Queensland feel like home. All month long, everyone is invited to connect through food, music, art, sport, and local events that showcase Queensland. From regional towns to city streets, everyone is encouraged to come together, learn from one another, and celebrate the cultures that shape life in Queensland. Come together and be a part of the celebrations happening across Queensland at qld.gov.au/Multicultural Month. Radio 4AB is proud to be one of the sponsors of Multicultural Queensland Month in partnership with Queensland Government.
2: শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আবার ফিরে আসলাম ব্রিসবেন বাংলা রেডিওর স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে। এবং আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানটি বুধবার, প্রতি বুধবার সম্প্রচারিত হয় ব্রিসবেন সময় রাত 8টায় এবং বাংলাদেশ সময় বিকেল 4টায়। আপনারা টিউন করতে পারেন 98.1 FM থেকে অথবা গুগলে রেডিও 4EB FM লাইভ দিলেও সেই লিঙ্কটি চলে আসবে। তো আমরা গল্প করছিলাম দিলতা চাপুর সাথে, ওনার জীবনের কিছু কিছু অভিজ্ঞতা বলছিলেন এবং ওনার কাছ থেকে আমরা এর আগেও জেনেছি যে গল্প, কবিতা, উপন্যাস এবং শিশুতোষ মিলিয়ে ওনার কাজ এবং কবিতা দিয়ে ওনার জীবনের লেখালেখিটা শুরু হয়েছিল এবং 30-এর বেশি হয়তো ওনার লেখালেখি আছে। ওনার এখন যে কারেন্ট একটা লেখা উনি সম্পাদনা করছেন, আলোকলতার আভা, সেটা নিয়েও আমরা গল্প শুনেছি। তো চলুন শ্রোতামণ্ডলী আবার ফিরে যাই ওনার অমূল্য গল্পগুলো শুনতে। আপু, যে কথাগুলো বলছিলেন আপনি এখানকার সাহিত্য নিয়ে, তো আমার একটা প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে মনে, কিন্তু এই এইটুকু সময়ের মধ্যে তো অনেক প্রশ্ন শেষ করা যাবে না। তো আপনি যে লেখালেখির কাজগুলো করে যাচ্ছেন এখন পর্যন্ত অনেক দিন ধরে, কোন সময়টায় বা কি আপনি এর মধ্যে মানে কঠিন মনে হয়, কোন সময়টায় আপনি এই লেখালেখিটা করতে গিয়ে নিজে বাধার সম্মুখীন হন বা কিভাবে সেটা থেকে উত্তরণ ঘটান, সেটা যদি আমাদের শ্রোতামণ্ডলীর উপরে উদ্দেশ্যে আপনি বলেন তাহলে আমার মনে হয়
3: শ্রোতা মণ্ডলীর জন্য বলার মতো বেশি বড় কথা আমার নেই। যে কথা আছে সেটা আমার নিজের সাথে নিজের। আমি যে আমি সব কাজ করতে পারি, সব মানে কাজ করতে আমার খুব ভালো লাগে, বরং লেখাপড়া করতেই ভালো লাগে না। তো সের যেটা হয় যে আমি খুব খেলাচ্ছলে জীবনটাকে খুব খেলাচ্ছলে দেখি, আর যা কিছু পেলাম না সে আমার নয়, আমার কোনো হা হুতাশ নাই, যা না হারায় গেছে মনে করি যে আমি ওটা আমার ছিলই না। এবং ছেলে পেলেদেরকেও আমি তাই বলি, আমার ছেলে মেয়েদেরকে বলি তাই। আর হচ্ছে যেটা লেখালেখির ব্যাপারটা, আমার যতটা অনুপ্রেরণা যতটা সহযোগিতা আমার জন্য, আমার মনে হয় এইটা যদি কোনো নারী পেতেন আমার থেকে বহু দূরে তারা চলে যেতেন, কিন্তু আমি নিজেকে ওইভাবে অতটা ওই উন্নত আমি করতে পারি নাই। যে আশাটা অনেকেই আমাকে নিয়ে পোষণ করেন, পরিবার থেকে যে সুযোগ সুবিধা আমাকে দেয়া হয়, আর আমার হচ্ছে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমি শুধু নিজেকে নির্মাণ করতে চাইনি, আমি ফুলের মতো নিজেকে বিকশিত করতে চাইনি, আমি আমার ছেলে মেয়েদেরকে ফুলের মতো বিকশিত করতে চেয়েছি, আর আমি টবের ভেতরে মাটি হতে চেয়েছি। কেননা আমি অনেক জায়গায় দেখেছি অনেক বিখ্যাত মা বাবা তাদের ছেলে মেয়ে সামনে আনতে পারে না বা নিজেদের সমকক্ষ করতে পারে না। ওই লালনের যে গান, যে সময় গেলে সাধন হবে না, তো একবার ছেলে পেলেগুলি যদি পিছিয়ে যায় লেখাপড়ায় তাদেরকে কিন্তু আর টেনে তোলা যায় না। আমি দিলতাজ রহমান যদি আমি নাও লেখালেখি করতাম, আমি 4টা বাচ্চা মানুষ করতাম, সংসার করতাম, তাও আমার জীবনটা ব্যর্থ হয়ে যেত না। কিন্তু আমি যেইখানে যে স্বপ্নটা আমার ছিল যে আমি যা পাইনি তার সব কিছু আমার ছেলে মেয়েদের ভিতরে তাদের জন্য মানে জীবন এনে দিতে হবে, তাদেরকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে বলতে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠিত না, তাদেরকে মানে ওই লাইনে তুলে দিতে হবে। আর আমি যেটা মনে করি, আমি গুছিয়ে বলতে পারছি না, অনেকদিন ধরে কথাবার্তার ভেতরে থাকি না, তো প্রতিটি দিনকে আমার মনে হয় এক একটা সোনালি সোপান, মানে সোনালি সিঁড়ি। হ্যাঁ, প্রতিটি দিন অতীত বর্তমানও, আমি কে কী করলো কে কী বললো এইসবের ধাপ ধারি না। আমি আমার নিজের ভেতরে আমার যেটুকু, আমি যাই করি না কেন, আমি যে কাজই করি না কেন, আমি মনে করি এটা আমার একটা সৃষ্টিশীলতা। আমি লিখতে পারলাম না বলেই আমি মনে করব না যে আমি ব্যর্থ হয়ে গেছি, আমি তো অন্য একটা কাজ করছি। আমার নিজের কাজ না হোক, অন্যের কাজও যদি করি, তাও তো আমার মনে হয় আমাকে দিয়ে একটি কাজ হলো, আমাকে দিয়ে একজনের একটা উপকার হলো। ওইভাবে আমি নিজেকে সার্থক ভাবার, হতে পারে এটা বোকার স্বর্গে বাস করা, কিন্তু আমি মানুষটা এরকমই
2: না। সেটা কিন্তু না আপু, বোকার স্বর্গে মানুষ মানুষ মানে বোকার স্বর্গে বাস করা সেটা না। আসলে আমার কাছে মনে হয় সব কিছু যদি আমরা পজিটিভলি

0: করে ভাবো, ভাবতে তো আর পয়সা লাগে
1: না।
0: হ্যাঁ, এবং মানুষ যেটা ভাবে, মানুষ যেটা প্রার্থনা করে, ঈশ্বর কিন্তু তা দেন।
1: আসলে আগে চাইতে হবে,
0: ভাবনার তো একটা পুণ্য আছে। আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, আমি সমাজের জন্য কিছু করতে পারলাম না, কিন্তু আমি ভাবি যে আমি সুযোগ পেলে এটা করতাম, তার জন্য তো একটা পুণ্য আছে, তার জন্য তো আমার মনের পরিধি বাড়তে থাকে। একজন মানুষ হিসাবে, সে আমি লেখক হই কি না হই, এই সমাজ সংসার চারপাশের মানুষ সবার প্রতি আমি নিজের দায়টা স্বীকার করি এবং ওই দায়বোধটা সবার ভিতরে সঞ্চারিত করতে চাই, যে তুমি শুধু তোমার না। যেমন এখন বলায় যে না বলতে শিখুন, এটা আমার কাছে এই কথাটা ভালো লাগে না। না বলতে বলতে সবই যদি না বলো তো আর কিছুই তো থাকবে না।
1: আমার কাছে না বলতে শিখুন সেটা আছে, মানুষ বলে, কিন্তু তার কাছ থেকে আমার মনে হয় আমাদের চিন্তাধারাটাকে ওয়াইড ওপেন করার জন্য যদি আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি, মনে করেন একটা ছকের মধ্যে আমরা কিছু চিন্তা করব না, চিন্তাটাই যদি ছকের বাইরে হয় তাহলে কিন্তু অনেক কিছু চলে আসবে।
0: যখন মানে আমি সত্যি কথা যে আমার নিজের বাচ্চাদের জন্য যদি আমি কোনো কিছু দোয়া করি, তখন আমার সবগুলি মানে অনেক মনে সব মানুষের একে একে সমস্ত মানুষের কথাই আমার মনে পড়ে, আল্লাহর কাছে তো কোনো কিছু কম নাই। তা আমি শুধু আমার ছেলেপেলের জন্য চাইবো কেন, আমি সবার জন্য চাই।
1: জি, পরবর্তী প্রজন্ম যাতে ওভাবে করে,
0: হ্যাঁ ওভাবে ভাবে, ভাবনাটা ব্যাপক করে শেখাতে হবে। যেমন অনেক মা বলে একটু টিফিন বেশি দিয়ে দেয় যে একটু ভাগ করে খেও।
1: জি
0: হ্যাঁ, আবার অনেক মা দেখা যাচ্ছে দুপুর দুপুর মার দিচ্ছে, তোর তোর খাবার তোকে দিলাম, তুই আরেকজনকে দিলি
1: সেটা। কিন্তু বাচ্চারা কিন্তু আসলে খুবই, আমার মনে হয় খুব সৎ, এবং মানে ওদের কাছ থেকেও অনেক পরবর্তী প্রজন্মের থেকেও অনেক কিছু শেখার আছে।
0: সৎ হয়ে তো জন্মই নেয়, কিন্তু অসত্য করে ফেলে পরিবার।
1: পরিবার অনেক সময় সিচুয়েশন তাদেরকে,
0: না যাই হোক না কেন, পরিবারকে তো সিচুয়েশন বলতে কি, পরিবারই তো তৈরি করে, এগুলা হয় মা অশান্তি করে, না হয় বাবা করে, এই যে ব্রোকেন ফ্যামিলির যে ছেলেপেলেগুলা যাই করে। তো সন্তানের কথা চিন্তা করলে, একজন বাবা যদি তার বাচ্চাকে ভালোবাসে, সে কিছুতেই বাচ্চার মাকে অপমান করবে না, অসম্মান করবে না, আবার মায়ের বেলাও সেইটা, ওইটা ভাবতে হবে। অথবা আমাদের মনে হয় আমাদের যত ভালো কথা, আমাদের যত উপদেশ, সব মনে হয় লক্ষ্যহীন, পরস্পর বিরোধী।
1: তো এটা আসলে নিজস্ব একটা চিন্তা ভাবনার ধারা, প্রত্যেকের চিন্তা ভাবনা তো আসলে
0: সম্পর্কটা যদি ভালো থাকে।
1: জি,
0: সন্তান হচ্ছে মা বাবার সম্পর্কের এসেন্স।
1: জি
0: হ্যাঁ, ওইটা যে সুসংহত রাখা,
1: যে
0: বাচ্চাদের দৃষ্টিভঙ্গি, বাচ্চাদেরকে তুমি যার ভিতরে রাখবে, যে শ্বাসের ভিতর রাখবে, সেই শ্বাসেই তো করবে। বাচ্চারা কথা বললে শুনবে না, কিন্তু মা বাবা যেটা করবে সেটাই তারা করবে।
1: জি, তো আমরা বাচ্চাদের কথা বলছিলাম, কিন্তু এর মধ্যে আপনি তো মাইগ্রেট করেছেন, কতদিন আছেন আপু? আমি সেটা একটু,
0: আমি 14 সাল থেকে আসা যাওয়া করি, পিয়ার হয় সম্ভবত বছর 4 হলো কিনা, আমি তো হিসাব করি না, এগুলো ছেলে পেলে হিসাব করে। এখন আমার মন পড়ে থাকে দেশে, আমার মনে হয় আমি পরের দেশের সুখ শান্তি দিয়ে কী করবো, আমার দেশের মানুষ আমাকে ভালোবাসে, আমার দেশের মানুষ আমি যেটুকু পেয়েছি আমি আমাকে মূল্যায়ন করে, আমার কোনো পুরস্কারের আমি ধার ধারি না, কারণ পুরস্কার তো এখন গিয়ে ধর্ণা না দিলে দেয় না। আর আমি আসল কথা যেটা বলেছি, আমি ওই পর্যায়ে নিজেকে নিতেও পারিনি, আমাকে প্রথমে এখনও আমার 4 বাচ্চাকে আগলে রাখতে হয়।
1: জি,
0: এখনও আমার চিন্তাধারা যে মনে হয় যে কোনো কিছু তাদের পাশে দাঁড়ালে, তাদের যদি সাহায্য হয় আমি সেটাই আগে করব। হ্যাঁ, তো এর ভিতরে তার ভিতরে যেটা হয় যে এখানে আমার পরের দেশই মনে হয় যে আমার নিজের দেশে গিয়ে নিজের মানুষদের ভিতরে থাকা এবং দেশের মানুষ আমাকে ভালোবাসে, দেশ আমাকে বঞ্চিত করে নাই, যেটুকু আমার এই সব মিলে ভালো আছি আর কি। তো এখানে ওই অতিথি পাখির মতো আসা যাওয়া করবো, সেটুকুই আমার চাওয়া। আর হ্যাঁ, যে অন্যের দেশের সুযোগ সুবিধা খাওয়ার জন্য আমার মন
1: না, সেটা না। এখানে তো আসলে এতদিন ধরে আমরা যারা আছি, এই দেশটাকেও নিজের মনে করতে হবে, কারণ এখানেরও অনেক কিছু পজিটিভ আছে।
0: এটা আমার ছেলে মেয়েরা করুক, নিজের দেশ তারা মনে করুক। আমার ছেলে বলেছে যে তোমার পেয়ারের জন্য চেষ্টা করছে, শুধু তোমাকে যেন ভুল চিকিৎসায় না মরতে হয়। নাফিসকে বলছিলাম এগুলা।
1: আচ্ছা,
0: এটা তারা তাদের দায়টা ই করছে আর কি।
1: জি, আমরাই আমাদের ওই পাশ

0: মানে আমাদের দেশ বলেন, এখানে আসা বলেন, সবকিছু মিলে আসলে আমাদের একটা মিশ্র অনুভূতি, কিন্তু দেশ আমাদের সবসময় মনে থাকে
1: প্রত্যেকটা। এখন যেটা হচ্ছে যে এখন পৃথিবীটাকেই, এখন শুধু বলবো না যে আমার দেশ ভালো থাকুক, সমস্ত পৃথিবী ভালো থাকুক, পৃথিবীর মানুষ ভালো থাকুক। এখন মানুষের, যখন আমার বড় ছেলে আমেরিকায় চলে গেল, খুব কান্নাকাটি করছিলাম, যেটা হয় যে মনে হচ্ছে যে প্লেনটা একদম হৃৎপিণ্ডের অংশ নিয়ে মেঘের ভিতরে ঢুকে গেল, সেই কি অবস্থা। অনেক দিন ওই রাতে ঘুম ভেঙে উঠে বসে থাকতাম যে আমার না একটা ছেলে ছিল, সেটা কি আমি স্বপ্নে দেখছি নাকি আসলেই ছিল। তারপর ঘুম ভেঙে উঠে তার ঘরে গিয়ে ঢুকে জামা কাপড় সব দেখে মনে হ্যাঁ আসে ছিল এরকম। তো তখন আমার হাজব্যান্ড আমার এই হা হুতাশ দেখে বলতো যে এক সময় দেখবে যে ওই বিমানবন্দর তোমার খেয়াঘাট হয়ে গেছে। তো এখন বিমানবন্দর খেয়াঘাট হয়ে গেছে, এখন সমস্ত পৃথিবীর মানুষ ভালো না থাকলে, সমস্ত পৃথিবীর কোনো দেশ ভালো না থাকলে বিচ্ছিন্নভাবে কি কোনো কেউ ভালো থাকতে পারে না,
0: সেটাই সম্মিলিতভাবেই
1: ভালো থাকে।
0: এবং আপনার এই উপলক্ষে এই কথাটার রেশ ধরে আমি একটা ইনফরমেশনও দিতে চাই আমাদের শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে, যে এটা আসলে কুইন্সল্যান্ডে মাল্টিকালচারাল মানে মান্থ এটা। তো এই মাসের বিভিন্ন রকম এখানে চলছে, যেমন এখানে সামনে মাসে বা এই মাসের শেষে ব্রিসবেন ফেস্টিভ্যাল চলছে, আপনিও হয়তো জানবেন। তো এই উপলক্ষে মাল্টিকালচার ফেস্টিভ্যাল হিসেবে এখানে WAMCI এই এই প্রতিষ্ঠানটি এখানে মাল্টিকালচারালের একটা ফেস্টিভ্যাল করছে, সেটা হচ্ছে ভেনু কুইন্সল্যান্ড টাইওয়ান সেন্টার। এটা সামনে শনিবার 22 অগস্টে এটা অনুষ্ঠিত হবে, এবং ফেস্টিভ্যালটা হবে, ফেস্টিভ্যালটার সময় হচ্ছে দুপুর 2টা থেকে। আপনারা 2টার আগে চলে যেতে পারেন, আপনাদের 4:30 পর্যন্ত ওখানে অনুষ্ঠান হবে। এবং যদি কুইন্সল্যান্ড টাইওয়ান সেন্টার দেন, এটা সানি ব্যাংকের একটা জায়গা আপনাদেরকে ম্যাপে দেখাবে, এবং সেখানে জাপান, ইউক্রেন, বাংলাদেশ এবং আরও কয়েকটা দেশের আর কি সব কিছু সৃজনশীল সৃষ্টি, যেগুলো আমাদের ছোট ছোট মানে শিল্প, সেইগুলো ওখানে থাকবে। তার মধ্যে বাংলাদেশও জায়গা করে নিয়েছে, আমাদের সেই জায়গার হ্যান্ডিক্যাপস বলেন, আমাদের টেক্সটাইল বলেন, ওখানে শোকেস করা থাকবে, একটা স্টল থাকবে, সেখানে বিভিন্ন দেশের স্টল থাকবে, তার মধ্যে আমাদের দেশেরও স্টল থাকবে। এবং এই আমাদের কালচারাল সিগনিফিকেন্সটাকে এখানে প্রকাশ করার জন্য আমাদের দেশের ছোট ছোট, মনে করেন যে হামানদিস্তা বলি আমরা, সেইটা এখানে কোনো একটা গ্রামে, সেটা হয়তো একটা মাটির মধ্যে আছে, একটু যে কাঠের বাট দিয়ে ওটা গুঁড়ো করে, এরকম অনেক কিছু মাটির যে শিল্প আছে, সেই শিল্পের জিনিসগুলো এখানে, ছোট ছোট গ্রাফিটি অঙ্কন যেটা রিক্সার মধ্যে থাকে, এরকম অনেক কিছু আমাদের দেশের, সেগুলো এখানে উপস্থাপন করা থাকবে সেই স্টলে। সেজন্য শ্রোতামণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এই মাল্টিকালচারাল আলাপ করতে করতেই আসলে আমাদের সময়টা অনেকটা শেষ হয়ে, শেষের পথে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই বাংলাদেশের স্টল থাকবে সেই স্টলে, যেটা WAMCI, আপনারা সার্চ করতে পারেন, এটা ইভেন্টেও আসতে পারে, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল কুইন্সল্যান্ড টাইওয়ান সেন্টারে, এই সামনে সামনে শনিবার 22 অগস্ট দুপুর 2টা থেকে বিকেল পর্যন্ত 4:30 পর্যন্ত এটা চলবে। তো আপনারা চলে আসবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, অন্যান্য দেশগুলোর সাথে বা নিজের দেশের জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র এগুলো দেখতেও নিশ্চয়ই ভালো লাগবে। আর আমরা কথা বলতে বলতে আপুর কাছেও আজকে, আমাদের যেহেতু সময় শেষ হয়ে আসছে, আপুর কাছেও আমরা আপুর 1 মিনিটের একটা শেষ কথা শুনে, আপুর পছন্দের একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাই, নাফিস।
2: অবশ্যই জি আপু, আপনাদের অনুষ্ঠানটা কেমন লেগেছে?
1: খুবই ভালো লেগেছে, এটা সেই ভিন্ন দেশ, ভিন্ন ভাষার ভিতরে একটা স্টুডিওতে বসে বাংলা কথা
0: বলতে
1: পারছি, বাংলা প্রশ্ন শুনতে পারছি, এবং যা নয় তাহলেও কিছু নিজের মতো করে বলতে পারছি, এটা খুবই ভালো লাগছে, ভালো উদ্যোগ। আর প্রত্যেকটা বিষয়ে তো দিনে দিনে আরও উন্নত হয়, প্রতিটি মানুষের ভিতরেই মানে উৎকর্ষ আসে,
0: তো আমাদের অনুষ্ঠানে দিলতাজ রহমান আপুকে পেয়ে আমরা আসলেই আমাদের সবার খুব ভালো লাগছে, আপনাদের শ্রোতামণ্ডলী নিশ্চয়ই অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। আর ব্রিসবেন বাংলা রেডিওতে আপনারা যারা অনুষ্ঠান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। এবং আপুর একটি শেষ গান শুনতে শুনতে আমরা বাড়ি যাই, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
2: শুভরাত্রি।
1: শুভরাত্রি।